0: মহাত্মা গান্ধীয়ে কৈছিল, জাবৰ সাৰিলে যিদৰে ঠাইডোখৰ পৰিষ্কাৰ হয়, তেনেকৈ ভুল স্বীকাৰ কৰিলে আগতকৈও অন্তৰ শুদ্ধ হয়। এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া 6 বজাত গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা প্ৰচাৰিত অনুষ্ঠান আমাৰ কেন্দ্ৰই ৰিলে কৰি শুনাব।
1: সীমা পাৰ আতংকবাদ ভি শামিল হে। নই দিল্লী মে কল ভাৰত জাপান বাৰ্ষিক শিখৰ সন্মিলন কে বাদ সংযুক্ত বক্তব্য মে দোনো নেতাওঁ নে পিছলে বৰ্ষ 22 অপ্ৰেল কো জম্মু কশ্মীৰ মে পহলগাম আতংকী হমলে কী কড়ী নিন্দা কী। উন্হোনে পিছলে বৰ্ষ 10 নৱম্বৰ কো দিল্লী মে হুই আতংকী ঘটনা কী ভি নিন্দা কী। দোনো দেশো নে ইস নিন্দনীয় কৃত্য কে অপরাধিয়ো আয়োজকো অর বিত্ত পোষকো কো বিনা কিসি দেরি কে সজা দিলানে কা আহ্বান কিয়া। শ্রী মোদী অর সুশ্রী তকাইচি নে আলকায়দা, ইসলামিক স্টেট, লশ্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ সহিত সংযুক্ত রাষ্ট্র মে সূচিবদ্ধ সভি আতঙ্কী সমূহ তথা সংস্থাও কে খিলাফ সমন্বিত কার্রবাই কা আহ্বান কিয়া। দোনো প্রধানমন্ত্রীয় সুগম ও সমৃদ্ধ হিন্দ প্রশান্ত ক্ষেত্র কে সাঝা লক্ষ্য কে লিয়ে সমান বিচারধারা বালে দেশো কে বীচ সহযোগ বড়ানে কি প্রতিবদ্ধতা দোহরাই। ভারত ও জাপান নে ভারত জাপান বিশেষ রণনীতিক ও বৈশ্বিক সাঝেদারি কে রূপ মে আর্থিক সুরক্ষা কে মহত্ব কা উল্লেখ কিয়া হে। আর্থিক সুরক্ষা সহযোগ পর ভারত জাপান সংযুক্ত ঘোষণা পত্র মে কাহা গয়া হে কি আর্থিক সুরক্ষা সাঝেদারি আপসি বিশ্বাস সাঝা মূল্যো ও আপসি হিতো পর আধারিত হে। ইসকে অনুসার দোনো দেশো কি সমৃদ্ধি সুরক্ষা ও আর্থিক ভবিষ্য আপস মে গহরাই সে জুড়ে হুয়ে হ্যাঁ। দোনো দেশ 5 প্রমুখ ক্ষেত্রোঁ সেমিকন্ডাক্টর, মহত্বপূর্ণ খনিজ, সূচনা ও সঞ্চার প্রৌদ্যোগিকী, স্বচ্ছ ঊর্জা তথা ঔষধি মে দ্বিপক্ষীয় সহযোগ মজবুত করেঙ্গে। লোকসভা অধ্যক্ষ ওম বিরলা আজ

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: সেলুলয়েড, সেলুলয়েড হল নাইট্রোজেন, সেলুলোজ, কেম্ফর আর ইথানলের উৎপাদন করা এবিধ থার্মোপ্লাস্টিক। ই অতি দৃঢ় দ্রাজ্য আর স্থিতিস্থাপক পদার্থ। ইয়ার উপর পানি, বিভিন্ন তেল, অম্ল, খার আদি রাসায়নিক দ্রব্যই ক্রিয়া করে। 1869 সনত আমেরিকার

কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM 100.8 MHz।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার, 1433 ভাস্করাব্দর আহার মাহর আজি 18 তারিখ, 2026 খ্রিস্টাব্দর 3 জুলাই। পঞ্জিকারপরা পয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর তৃতীয় তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:39:23, আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:15:03।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজি ফোন করক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: প্রিয় শ্রোতা, আজি পুৱা 9:20 পৰা প্ৰচাৰ কৰা হ'ব লাইভ ফোন ইন প্ৰভাতী তৰংগ। আজিৰ অনুষ্ঠানত হীৰেণ ভট্টাচাৰ্যদেৱক সশ্ৰদ্ধ স্মৰণ, গান আনা নিৰ্জনতাৰ পৰা, কোলাহলৰ পৰা। আজিৰ অনুষ্ঠানত আমাৰ সৈতে উপস্থিত থাকিব ইন্দ্ৰজিৎ দত্ত, তৰুণ চন্দ্ৰ কলিতা, অৱনী বৰা আৰু নয়ন প্ৰসাদ। অনুষ্ঠানৰ আগধৰিব ইন্দ্ৰজিৎ দাসে।

0: কারণ তেখেতে আমার ঘরের মূল লড়া ছালীবিলাকর লগত বা মূল পরিবার লগত বিশেষ কথা বতরা একো নাপাতে কিন্তু কিবা কই তেওলোকর খবর বাতরি সকল পায় আর বৌক গই মাঝে সময় কই থাকে ইন্দ্রজিৎ ডাঙর লড়াতে আমুকলে গেছে ইন্দ্রজিৎ সরু লড়াটো এইটো কইছে আর বৌয়ে সেখানে খুব ভাল পায়। আর তৃতীয়তে আর একটা কথা, শিরদার লগত মোর যেতিয়া সম্পর্কটো হল তেতিয়া আমি প্রায় গাঁৱলৈ গৈছিলোঁ। ইভিন এও আমার তরুণ কলিতার ঘর ওসর কলহী নদীত শিশু চাবলে গৈছিলোঁ, পবিত্র আলেলৈ গৈছিলোঁ। এইবিলাকত গলে শিরুদার যে শিশু কোমল মনটো একেবারে যেন মানে ভাব্য নেওয়া ধরনের একটা হেৰি দেখা পাও, মোৰ নিজরে খুব ভাল লাগে যে বা শিরুদার মনটো ইমান কোমল, ইমান সহজ, ইমান সরল। আর এটা দেখিছোঁ যে যেটো আমি অজাত শত্রু বলে কওঁ, তেওঁতো কোনোদিন কেতিয়াও ইমান সুদীর্ঘ কাল মোৰ লগত থাকিলে কোনোদিন কেতিয়াওতো কারো সম্পর্কে একটা বিরূপ মন্তব্য নকলে। তেওঁ কয় যে মোৰ এটাই দুঃখ মাত্র, মোৰ ব্যক্তিগত দুঃখ একো নাই, দেশখনের কারণে ভাবো। আর এই আমার অসমীয়া ভাষাতো সাইনবোর্ড টাইনবোর্ডত ভুল শব্দ দেখিলে মই খুব বেয়া পাওঁ, খুব দুঃখ লাগে। শেষর ফলে আমি তরুণে জানিব আমি শিরুদার জন্মদিন আসলতে কেবাবারও আমার গৃহতে পাতিছিল। আর তাত তেখেতর যিজন ঘনিষ্ঠ বন্ধু অজিত মল্লবরুয়া স্যার, বেণু মিশ্র স্যার, ইভিন অতুলানন্দ গোস্বামী স্যার, তেখেতসকলে আহিছিল। আর কামরূপী লোকগীত তো আসিলেই, তার গোয়ালপুরিয়া লোকগীতর কারণে তো প্রতিমা পাণ্ডে বৰুৱা দুবার আহিছে আমার তালে তেওঁৰ জন্মদিনের পাতিবলে। আর এনেও আমি প্রায় দুমাহ তিন মাহ মূরে মূরে একটাকে জলসা পাতিছিল। শিরদার মানে গানের প্রতি সংগীতের প্রতি যে রাপ ভাবিব নার কথা। আর আটাইতক মূল ভাল লাগছে কেলে এই আপনার ইয়ার আকাশবাণীতে যেটা প্রিয় গীতের একটা অনুষ্ঠান আসিল, এই প্রিয় গীতের অনুষ্ঠান বিভিন্নজনে নানা ধরনের আধুনিক গীতবিলাক গাবলে হেৰি কৰিছিল, অনুরোধ কৰিছিল। তেখেতে যেটা ফরমাইজ দিছিল প্রতিটো আছিল লোকগীত, আমার হয়তো একটা খুব সুন্দর বিয়ানাম, হয়তো একটা খুব একটা কামরূপী লোকগীত, এনেকুয়া ধরনের। এই যে আমার লোক সংস্কৃতির প্রতি থাকা যে সাংঘাতিক ধরনের শ্রদ্ধা আর আমার যেটা প্রতি দিয়া এই সুরের যাক বিভিন্ন হেৰি, কে যে এই সুরবিল আমি সৃষ্টি করছো আগতেই করেছে, আমার সহা লোকসকলেই করেছে, গাঁত থাকা লাল বোয়া খেতকেও করেছে, মৌ চাই থাকা পেপা বজা লড়াটাও করেছে। গতি সুর যে আমি সুর সৃষ্টি করছো নয়, আমি সুরবিল আনিছোহে টানি।
1: এই বিষয়ে আর পাতি থাকিম। শ্রোতাসকল, 7:53 পর আজি যেহেতু বতর খুব বেয়া আসে, ট্রান্সমিটারত কিছু অল্প অসুবিধা হয়েছিল আর আমার অনুষ্ঠান প্রচারত কিছু ব্যাঘাত জন্মিছিল, কিন্তু এতিয়া অনুষ্ঠান ভালদরে প্রচার হয়ে আছে, এপত সুন্দরক প্রচার হয়ে আছে। মাঝে মাঝে দুয়ে ইতিমধ্যে আমাক জনাইছে যে অনুষ্ঠানটি প্রচারত কিছু ব্যাঘাত জন্মিছে বলে কৈছে, কিন্তু মানে বুঝি পোৱা না আসলে ফেসবুকত ব্যাঘাত জন্মিছে নে রেডিওত শুনোতে অসুবিধা হয়েছে এই কথাটা মানে বুঝি পোৱা না, স্পষ্টক মোক মেসেজ করে দিলে ভাল হব। আর ললিত নাথ, আপনি আমার নিয়মীয় শ্রোতা, আপনি ফোন করে আছে এই মুহূর্তে, মানে মোবাইল ফোনটা তুলব নয় যেহেতু মানে আলোচনা করে আছো, গতি কিনা যদি কব বিচার আপনি হোয়াটসঅ্যাপতে মেসেজ এটা করে দিয়ক, তেতিয়াহলে মই সেইটো চাই লম। ইতিমধ্যে বহুতো বার্তা আহিছে, তরু ডেকা আপনি অনুষ্ঠান উপভোগ করে আছে, বঙ্কিম দাস লাচিতনগর রঙিয়া তিনিয়ালির পর, হীরেন ভট্টাচার্য বলে সশ্রদ্ধ প্রণাম জানাই, পাপুরী দাস তেজপুরের পর সংযুক্ত হয়েছে, জগত বসুমতারী কৈছে যে আজি আরো বেশিক হিরুদার বিষয়ে জানিব পাৰিম, রন্তু ডেকা দীপাঞ্জলি দাস বৰুৱা আপনাদের হিরুদাক শ্রদ্ধা জানাই বার্তা প্রেরণ করেছে, কল্পনা মীন শর্মা মঙ্গলদৈ পর, কাইলৈ প্রিয় কবি সুগন্ধি পখিলার কবির স্মৃতি দিবস, প্রিয় কবি শ্রদ্ধার সুঁড়ি তেখেতে রচনা করা লক্ষ্মী কবিতা আগবালো আশা করো পাঠ করে দিব, মেটমরা ধানর ডাঙরি ডাঙরিয়ার চোতালত থলো এতিয়া মোক ঘরলৈ যাবলৈ দিয়া, আইজনীর মাকর গাত লেথা এইবেলি লড়া এটা হলে ভাল হয় বর, জানাইতো খেতিয়কর লড়ার হাত বড় সিধা, মূর দেখুন আজিকালি বর অলপতে হাত ভরি কঁপে, বন্দুকটো দূরের কথা ধনুক আরো জুড়িব নোৱাৰো, আইজনীর মাকর লড়া এটা হলে ভাল হয় এথন, খেতিয়কর লড়ার বলে হাত বড় পুন। কবি হীরেন ভট্টাচার্যদেবর সান্নিধ্য লাভ করা ইন্দ্রজিৎ দত্ত স্যারক আজি অতিথি হিসাবে লাইভত দেখা পাই খুব ভাল লাগিছে, সামাজিক মাধ্যমের জড়িয়ে স্যারর লেখা সদায় পড়ো, আপনার লেখা খুব পড়ে তেখেতে, কল্পনা শর্মা মঙ্গলদৈর পর তেখেতে কৈছে, অপরাজিতা গোস্বামী সারু বৰুৱা দেরগাঁওর পর, অস্মিতা ভাগবতী আপনি কৈছে যে কথাখিনি সাধুর নিচিনাকে শুনে আছো, আপনি কথাখিনি সাধুর নিচিনাকে শুনে আছো, ইমান ভাল লাগিছে বলে কৈছে অপরাজিতা গোস্বামী সারু বৰুৱা।

ফজলুল করিমৰ রচনার বিমল দেব মেধির কণ্ঠৰ গীতটি শুনিলে। শিল্পীর কণ্ঠত এইবার শুনক গীতা হাতীকাকতির রচনার আন এটি গীত।

ফজলুল করিম আর গীতা হাতী কাকতির রচনায় বিমল দেব মেধির কণ্ঠর আধুনিক গীত দুটি শুনিলে। এয়া আকাশবাণী গুয়াহাটির মহাবাহু। এতিয়া শুনক নেপালী অনুষ্ঠান।

0: এলিচ ইন দি ৱণ্ডাৰলেণ্ডৰ এখনি সপোন নগৰী। এলিচৰ মুখত ভাঁহি উঠিছিল সপোন সপোন লগা এক অস্বাভাৱিক পানীয়ৰ কথা। এৰা চাহ।
1: আহ, কি অপূৰ্ব সোৱাদ, কি অপূৰ্ব ইয়াৰ গোন্ধ! শিশুৰ পৰা বৃদ্ধলৈ সকলোৰে প্ৰিয়, কোনো ক্ষতি নকৰে চাহকাপে।
0: আজিৰ পৃথিৱীয়ে যেন সাৰ পাই উঠে একাপ গৰম চাহৰে, কিন্তু 350 বছৰ আগেয়ে এই চাহ শব্দটোৰ কথাই কিমানজনে বা জানিছিল? বলকচোন, যাওঁ সেই ঠাইখনলৈ য'ত এদিন আৱিষ্কাৰ হৈছিল চাহ।
2: ধীৱান চাহাব, হামার হাতি ঠিক রাস্তাতে গয়াছে তো?
3: গৈছে গৈছে সাহাব, আমি সেই সিংফো গাঁও পাও পাও হৈছো।
2: আচ্ছা, এই গাঁওবুড়ার নাম তো কি আছে যে আমাকে সাহ গুতি দিবে?
3: সিংফো গ্রামর নাম বেসা নিনগ্লুলার, আমি আগতে খবর পঠাইছো, দিব দিব, তেও আমাক সাহ গুতি দিব।
2: ও, আমি আসামকে মোর রেভিনিউ আর্নিং স্টেট বানাবে, আমি চা খেতিকে ইন্ডাস্ট্রি করিবে।
1: এনেদরে লুংলুঙিয়া অরণ্যর হাবিতলিয়া বাটেরে সিংফো গামর পরা রবার্ট ব্রুসে মনিয়াম দেওয়ানর সহায়ত আতুল তুলকৈ আনিছিল এমুঠি চাহ গুটি।
0: চাহ গুটি নহয় যেন ই ভৱিষ্যতৰ অসমৰ অৰ্থনীতিৰ সোণগুটি। কিন্তু অসমৰ বাগিচাত উৎপাদিত চাহ প্ৰথম ইংলণ্ডলৈ গৈছিল 174 বছৰ আগেয়ে 1839 চনতহে।

0: ইংরাজ চাহ উদ্যোগপতির খোঁজতে খোঁজ মিলায় শোণিতপুরতো কেবাজনো স্বাধীন চিতিয়া অসমীয়ায় খুলিছিল চারিখনকৈ চাহ বাগান। প্রথমগৰাকী বিহালীৰ তলুক্য শর্মায় ব্রহ্মাজানত খোলে নির্মলা চাহ বাগিচা, বিশ্বনাথ চারিআলির রাধা মৌজাদারে ভীর চাহ বাগিচা, শিবসাগরের আলি হাজরিকায় তেজপুর পড়ুয়াত খোলে নূর চাহ বাগিচা, আর হরিবিলা সাগরওয়ালায় গহপুরত খোলে ভোলাগুড়ি চাহ বাগিচা।
1: 1983 চনত গঠন হওয়া শোণিতপুর জেলার 5,324 বর্গ কিলোমিটার ভূমির বর্তমান 400 বর্গ কিলোমিটারে আবরি আছে চাহ উদ্যোগে। যোৱা ডেৰ শতিকা জুৰি অসমৰ লগতে শোণিতপুৰৰ অৰ্থনীতিৰ প্ৰধান চলিকা শক্তি হ'ল চাহ উদ্যোগ, যি 300 বছৰ আগেয়ে আছিল এক সপোন, ৰবাৰ্ট ব্ৰুচ আৰু ছাৰ আলেকজেণ্ডাৰ ব্ৰুচৰ সপোন।
0: এদিন ইংৰাজ বণিকে সাম্ৰাজ্যবাদী শোষণৰ সবলীকৰণৰ বাবে গঢ়ি তুলিছিল চাহ উদ্যোগ। স্বাধীনতাৰ পিছত আজি এই উদ্যোগে দিছে দেশীয় সবল অৰ্থনৈতিক ভেটি, জৈৱ বৈচিত্ৰৰ অপূৰ্ব সংৰক্ষণ, বিচিত্র লোকজীবনের অপূর্ব চহকী সাংস্কৃতিক উপাদান। আহকসুন এটা ঝুমুর গীতে চাহপতিয়া সংস্কৃতির সোয়াদ ল।